0: उजाला रेडियो का प्रोग्राम में आप मृत्यु समाचार को सुने। यू
1: आर Dit is Wijnand Zwaan bij de ANWB. De files van de ochtendspits lossen nu op. Op de A2 van Eindhoven naar de Belgische grens staat nog file tussen Maastricht Airport en Maastricht Zuid, 9 kilometer met bijna.

0: और इसी के साथ उजाला रेडियो पर आप सुने मृत्यु समाचार।
1: यू आर Dit is Wijnand Zwaan bij de ANWB. Er zijn op dit moment geen bijzonderheden. En tot zover de ANWB Verkeersinformatie.

वादा कर ले साजना या प्यार मोहब्बत में, और अगर हम लोग शादी करेला विवाह करेला तो हम लोग दंदुम अल्लाह बलोफ्तुस नतीलुस हम लोग ढेर वादा करेला ढेर वचन वादा करेला हम लोग एंड ढेर जन है जो निभावे भी है गा सालों तक मरते दम तक मार कोनो कोनो है ना निभा सके हैं यू आर उजाला रेडियो के जरिए प्रोग्राम में हम कॉफी चाय मेदक शो में यहां से ला रहे हैं आज का हेडलाइंस फ्रॉम द डॉग और ऐसे दिन की न्यूज़वा हर रोज एक ही है मार अत क्लॉप्ट एन बीच ओवर इट अलगमेन वेल नेदरलैंड वर्क नोग अल्टेड द इंपैक्ट फ्रॉम द ग्रोटे डाटा सेंटर ब्रांड इन अलमेरा politieke zorgen nemen toe na explosie bij partij Hoofdkwartier in Den Haag. En cyberveiligheid en digitale infrastructuur opnieuw centraal in nationaal debat. Woningmarkt en stikstof blijven vastgelopen dossiers voor het kabinet. Amelijk bolie toch? Oktober mee, kabinet toe Arturjega. We gaan het zien. Europese ministers spreken in Brussel over nieuwe fase in de oorlog in Oekraïne. Spanningen rond toppen tussen de Verenigde Staten en China zetten focus op Taiwan. Bhai Trump, meneer Trump, Jaiga, I Hapta, donderdag, vrijdag is hij in China. We hakken president Xi Baat Kariga. Olieprijzen stijgen opnieuw door onzekerheid rond Iran. Meneer Trump. Voorstelwa, Iran ke voorstelwa se na Gushega. Wereldmarkten blijven schommelen door geopolitieke spanningen en AI-race. Ujala Radio je headlines van de dag. Aatje, zomaar Gerrit Arik Meikeleer. Zometeen 60 seconden nieuws. Maar dan iets uitgebreid in het kort. Op Ujala Radio, koffie, chai, middagshow mee. Pak een pakje kopje koffie of chai. Lekker aan te jaar, hoor je. Neem een slokje. Or in te zaar kiezen. Zometeen is hier ook Anand Chandrika Singh. Jiske zaad hem baatje kunnen wel. Aaske samantjaar kebare mee. En natuurlijk allerlei andere luchtige onderwerpen. Weekend op biedtje kalega. Weekend bhaar mee. Oesotjes hega. Ki koon tjies kebare mee. Hamelijk baat kere bij aaj. Dus dat hoor je dan zometeen in Ujala's Coffee Chai middagshow. Mijn hoeloid Mahabir. Blijf rustig tussen alle... Ha, blijf rustig. Tussen alle headlines door, blijf nieuwsgierig naar de wereld en neem vandaag even tijd voor jezelf.

0: ठोकरे खा खा पता चला, फिदा जिस पे होते थे, एक सांप हमारा यार था, हम सांप के साथ सोते थे।
1: Ja, kan ik naam heet Pauw Kijuti, de stem van Juti Nuran in deze heerlijke single song Release Ghana. Nog meer single song release songs, single song Release Ghana, de stem van Jigar Saraya. Ghana kan naam heet Diamond Nee. Ook weer een Punjabi flavor, een heerlijke Punjabi

आधा कर ली साजना, या प्यार मोहब्बत में। और अगर हम लोग शादी करेला विवाह करेला तो हम लोग दंदून वाला बलोफ्त सुनतीलोच, हम लोग ढेर वादा करेला, ढेर वचन वादा करेला हम लोग, एंड ढेर जन है जो निभावे भी है गा सालों तक मरते दम तक, मार कोनो कोनो है ना निभाए सके हैं। उजाला रेडियो के जरिए प्रोग्राम में हम कॉफी चाय मेदक शो में यहां से ला रहे हैं आज का हेडलाइंस फ्रॉम द डॉग। और ऐसे जना की न्यूज़वा हर रोज एक ही है, मार अत क्लॉप्ट एन बीटे ओवर इट अलगमेन वेल। नेदरलैंड वर्क नोग आल्टाइड द इंपैक्ट फ्रॉम द ग्रोटे डाटा सेंटर ब्रांड इन अलमेरे। पॉलिटिके ज़ोर्गें नेमें टू ना एक्सप्लोसी बाय पार्टाई हॉफ्क्वार्टीर इन देन हाग। En cyberveiligheid en digitale infrastructuur opnieuw centraal in nationaal debat. Woningmarkt en stikstof blijven vastgelopen dossiers voor het kabinet. Amelijk boli toch? Oktober mee, kabinet Tour Jega. We gaan het zien. Europese ministers spreken in Brussel over nieuwe fase in de oorlog in Oekraïne. Spanningen rond top tussen de Verenigde Staten en China zetten focus op Taiwan. Bhai Trump, meneer Trump, Jaiga, I Hapta, donderdag, vrijdag is hij in China. We hakken president Xi Baat Kariga. Olieprijzen stijgen opnieuw door onzekerheid rond Iran. Meneer Trump, voorstelwa, Iranke, voorstelwa, ze na Goeshega. Wereldmarkten blijven schommelen door geopolitieke spanningen en AI-race. Ujala Radio, je headlines van de dag. Aatje, zomaar Gerrit Arik Meikeleer. Zometeen 60 seconden nieuws. Maar dan iets uitgebreid in het kort. Op Ujala Radio, koffie, chai, middagshow mee. Pak een pakje kopje koffie of chai. Lekker aan het jaar, hoje. Neem een slokje. Or in te zaakje. Zometeen is hier ook Anand Chandrika Singh. Jiske saad hem baatje kunnen wel. Aas kisse manchaar ke baare mee. En natuurlijk allerlei andere luchtige onderwerpen. Weekend to beach ook al gaan. Weekend bhaar mee oe sochis hega ki koon chis ke baare mee. Ham luk baat kere bij aaj. Dus dat hoor je dan zometeen in Ujala's Coffee Chai middagshow. Mijn hoeloid Mahabir. Blijf rustig tussen alle. Blijf rustig. Tussen alle headlines door. Blijf nieuwsgierig naar de wereld. En neem vandaag even tijd voor jezelf.